শ্রোতাবন্ধু আপন মানে কেতুটি হিন্দি কথাচিত্রর গীত শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হেউচি মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1200 কিলোহর্স যোগে এফএম মাধ্যমে 100.3 মেগাহর্স যোগে এবং নিউজন এআইআর অ্যাপ মাধ্যমে। এথর শুণন্তু সোনু নিগম এবং কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে কার্যক্রমর পরবর্তী গীতটি। গীতিকার হলে সমীর, সঙ্গীত নির্দেশনা অনু মল্লিক, কথাচিত্র বাদল।

শ্রোতা বন্ধু আপনার মানে কেতুটি ওড়িয়া কথা চিত্রর গীত শুণুছেন আকাশবাণী ভবানীপাটন কেন্দ্রর এথর শুণত গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাত কিপর সুরক্ষা পাইপার টাণ খরার বাহারক যাতে না হালুকা ফিকা ঢিলা সুতালুকা ব্যবহার করত ঘরে পরদা টাণত রাতে ঝরকা খোলা রাখত যেতে সম্ভব থা পা গাধাত শোষ নথিলে প্রচুর থা পা পিঁত ওআরএস পাউডর কিংবা ঘরে উপলব্ধ পানীয় যেমিকি লসি ঘোল দহি তোরাণি লেম্বু পা প্রচুর পরিমাণের পিঁত গরিষ্ঠ খাদ্য জমার খাঁত না চা কফি মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থা পানীয় ব্যবহার করতনি যদি বাহারক যা পড়ে সাথে কলা চশমা জোতা চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করত সাগরে পা বোতল নেওয়া জমার ভুলবেনি ভীষণ খরার বিশেষ করে দিন বারটার দিন তিনটা পর্যন্ত শারীরিক পরিশ্রম করত না বাহারে কাম করুলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামোছার মুন্ড বেগক ঘোড়াই রাখত বন্দ গাড়ি ভিতরে ছোট পিলা ছাড়ি আসত।

0: যে কোনসি মাঙ্গলিক কার্য করিবাকু গলে
1: আচ্ছা
0: সৎপুত্রর কর্তব্য প্রথমে পিতা মাতাঙ্কর পদ বন্দনা করিবা উচিত।
1: আহা
0: শাস্ত্র প্রমাণ করুছি
1: কোন বলি
0: পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমোতপঃ
1: পিতরি প্রীতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা
0: পিতা হেউছন্তি ধর্ম
1: পিতা হেউছন্তি স্বর্গ
0: তেণু যেউ সন্তান উপরে পিতা মাতা সন্তুষ্ট হুয়ন্তি
1: তার সদাবেলে মঙ্গল হইথায়ে
0: তেণু প্রথমে জগত মাতা সরস্বতীঙ্কু পদে নিবেদন করিবা।
1: আহা কেমিতি

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଗୀତଟିକୁ ଦ୍ୱୈତକଣ୍ଠରେ ଗାଇଛନ୍ତି ପ୍ରଣବ କିଶୋର ପଟ୍ଟନାୟକ ଓ ଶ୍ୟାମାମଣି ଦେବୀ। ଗୀତ ରଚନା କରିଛନ୍ତି ଦେବେନ୍ଦ୍ର ଦାସ।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: বিনোদিনী দেবীঙ্কর আউ এক রচনার শুনন্তু, শিল্পী রাধিকান্ত শতপথী।

0: such a weather, sensitivity becomes a great source of support. He further directed placing a small vessel filled with water outside their homes, balconies, rooftops, shops or offices, keeping in mind the animals and birds. Commerce and Industry Minister Piyush Goyal held a series of high-level meetings with senior Canadian business leaders and institutional investors in Toronto during the second day of his visit to Canada. The Commerce and Industry Minister said the meeting was aimed at deepening bilateral cooperation and promoting investments and technology partnerships across strategic sectors. During the visit, Mr. Goyal met Canada's International Trade Minister Maninder Sidhu and discussed growing complementarities between India and Canada and underscored the need for a more robust and predictable business ecosystem driven by stronger government-industry collaborations. The ministry said that both sides also reaffirmed their shared objective of expanding bilateral trade to $50 billion by 2030 and concluding the CEPA negotiations by the end of the year. This was followed by Canada-India Investment Roundtable, co-chaired by both the ministers. United States Senator Lindsey Graham has questioned Pakistan's role as a possible mediator between the US and Iran, saying it cannot be seen as neutral because of its long-standing opposition to Israel. In a social media post, Graham claimed that Iranian military aircraft were being kept at Pakistani air bases and said comments by Pakistani leaders about Israel were disturbing. Graham also urged Pakistan to clearly respond to US President Donald Trump's call to join the Abraham Accords. The remarks came after Pakistan's defense minister, Khwaja Mohammad Asif, rejected the idea of Pakistan joining the Abraham Accords in an interview with a TV channel. At least 31 people were killed and 40 others injured in Israeli air raids across southern Lebanon. According to Lebanon's Ministry of Public Health, the strikes targeted yesterday in several towns and villages amid escalating cross-border tensions between Israel and Hezbollah. And that is the end of this news bulletin.
1: Akashvani Bhavani Patana, Bartaman Shunantu, Chashar Katha.
2: সব লোক জানিছন যে ভাত সঙ্গে আমার দেল টিকে দরকার দেল টিকে নেই হেলে আমার টুনকে ভাত নেই যায় সে দেল ভিতরু মুগ গুটে মুখ্য দেল যেটা কি আমি চাষ করবার নিহাতি জরুরি তো আমার চাষি ভাই মানে কেনতা করে চাষ করবে কেন বিহন বুনবে কেনতা করে জলসেচন করবে কেনতা করে কুড়া কোষা করবে এই বিষয়ে জানবা দরকার তো আমার চাষি ভাই মানে ভিনে ভিনে সমিয়াতি ভিনে ভিনে আমার মুখ চাষ করছন কেতে জায়গায় ধান কাটলা পরে গুড়া মুখ বুলসম কেতে জায়গায় ধান থৌ থৌ টিকে ওল থিলে মুখকে বুনসম নাই হেলে ধান কাটি সারলা পরে আমার যদি জমি খনে ওল অছে তসি করিবি বুনসম তো ভিনে ভিনে জায়গায় ভিনে ভিনে সমিয়াতি আমার মুখ বুনা যাই পারছি তো ই মুখ আমি যেনঠানে টিকে উঁচা জায়গা থিবা টিকে বালিয়া মেড় থিবা সে জায়গার মুখ জুন মাসরু অগস্ট মাস প্রথম সপ্তাহ ভিতরে এটা অমল হি পারবা যে জায়গায় প্যান রুবিধা আছে সে জায়গায় সহল কিসমর সেপ্টেম্বর আর অক্টোবর মাস ভিতরে এটা বুনা যাই পারবা যেটা কি ডিসেম্বর মাসে আমার মুখটা অমল হওয়া যেটা টিকে খাল জমি আছে যেটা ধানটা টিকে ডেরিরে অমল হচ্ছে সে জমিটি নভেম্বর আর ডিসেম্বর মাস ভিতরে বুনা যাই করি ফেব্রুয়ারি মার্চ ভিতরে আমি অমল পাই পারমু আর যে অঞ্চলটি জলসেচনর সুবিধা আছে গহম আর আলু ফসল করুচন সে জায়গাটি মার্চ মাস পরে বি আমি মুখকে বুড়ি পারমু তো আমি কেনতা করি মুখ চাষ করমা কেন কেন ঋতুরে কেন কেন মুখ চাষ করলে ঠিক হিসাবে হি পারবা এই বিষয়ে আমার চাষি ভাই মানে জানবার দরকার তো হাইব্রিড এটা প্রাক রবি ঋতু আর খরা দিনে এই চাষ হি পারছি এটা একরকে তিন কুইন্টাল দরকার আর এটা আমার অঞ্চলর সবুয়াড়ে হি পারবা এটা তো আমার ভিনে ভিনে কিসমর মুগ আছে তো চাষ করবা আগরু আমি জমিকে কেনতা প্রস্তুত করমা সে বিষয়ে আমি জানবা দরকার বিহন বুনবার আগরু তিন চারথর ভল করি তসি দি করি তাকে কপর মারি দেওয়ার দরকার যেনতা কি ম্যাট গুণ হি যা আর শেষ থর তসবার আগরু আমি তিন রু চার কুইন্টাল কম্পোস্ট নেলে গোবর খত দি করি পুরা সমতল করে দেওয়ার দরকার তো আমি কেনতা করি মুখকে বুনমা কেনতা করি মুখ বুনলে আমার অধিক অমল হয়ে পারবা সে বিষয়ে বি আমার চাষি ভাই মানে জানবার দরকার মুখকে যদি আমি ধাড়ি ধাড়ি করে বুনমা আমি কানা করমা কি যে নঙ্গল গারে গারে আমি যদি মঞ্জি পকামা

0: বেলে ইতার আমদানিটা অধিক হেসি আরু কেন মাসে আপনার কেনতা করি মুগ লগাবে সে বিষয়ে বি জানবার দরকার। 30 সেন্টিমিটার চৌড়া আর 30 সেন্টিমিটার লম্বা আর গছকে গছ 10 সেন্টিমিটার ব্যবধানে যদি গছকে লগা যা তেমনি ভাল চাষ হই পারবা। আর রবি ঋতুরে যে মুগ লগা যাইছি ধাড়িকে ধাড়ি 20 সেন্টিমিটার গছকে গছ 10 সেন্টিমিটার ব্যবধানে যদি লগা হবা বেলে মুগ চাষটা অধিক অমল হবা। সবু চাষ বলিয়া আমার মুগ চাষ নেবি গোটে বিহন বিশোধনের আবশ্যকতা আছে। তো আমি এই বিহন বুনবা আগরু বিশোধন করমা তেবে আমার বিহনে কোনসি প্রকার কিড়া মকড়া নেই লাগে না। তো সবু ফসল ভলিয়া মুগ চাষ নেবি আমকে সার প্রয়োগের আবশ্যকতা আছে। সবু ঋতু লাগি মুগ ফসল লাগি 35 কেজি ক্যালসিয়াম আমোনিয়াম নাইট্রেট আর 100 কেজি সুপার ফসফেট সার বুনি করে মাটি সহ মিশে দেওয়া দরকার।
1: চাষের কথা শুনেছিলে।

आकाशवाणी भवानीपाटणा वर्तमान समय अपराह्न 3:10 चलित अधिवेशनको शेष करिबा पूर्वरु शुणन्तु आज तृतीय अधिवेशनरे आम केन्द्रर प्रचारित हेबाकु थिबा केतोटि कार्यक्रम सम्पर्करे सूचना अपराह्न 5:00 प्रचार करिबु प्रायोजित कार्यक्रम उमंग आकाशवाणी कटक केन्द्रु যুবশ্রোতা বন্ধুমানক পাই কার্যক্রম যুববাণী অপরাহ্ন 5:30 আজ এতে শুনবে খেলাপত্রিকা কার্যক্রম খেল খেলাড়ি সন্ধ্যা 6:30 শুনবে উজ্জ্বল আম দেশ রাতে 7:25 জেলা হালচাল ক্রমে শুনবে দেবগড় জেলা সম্পর্কের এ কার্যক্রম রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর চাষী ভাই ও ভী মানক কার্যক্রম চাষবাস রাতে 7:30 ରାତି 8:00 ଗୀତ ଗଜଲ ଶିଳ୍ପୀ ରୂପ ଜୁହର ଆଞ୍ଚଳିକ ଗୀତରେ ଶୁଣିବେ କଳାହାଣ୍ଡିଆ ଗୀତ ରାତି 8:15 ପରିବେଷଣ କରିବେ କ୍ଷିତିରାମ ସାହୁ ଓ ସାଥୀ ସ୍ପୋର୍ଟସ୍ କ୍ୟାନ୍ ରାତି 8:30 ସ୍ପଟ୍ଲାଇଟ୍ ରାତି 9:15 ଏବଂ ଚର୍ଚ୍ଚାକ ବିଷୟ ରାତି 9:30 ଏ ସମସ୍ତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀରୁ ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ କ୍ରମରେ ଶାସ୍ତ୍ରୀୟ ଗାୟନ ଶୁଣିବେ ରାତି 10:30 ପରିବେଷଣ କରିବେ ଗିରିଜା ଦେବୀ ଆଜି ଏଥିରେ ଶୁଣିବେ ରାଗ ପୂର୍ବୀ ଏଥିଲା ଆଜି ତୃତୀୟ ଅଧିବେଶନରେ ଆମ କେନ୍ଦ୍ରରୁ ପ୍ରଚାରିତ ହେବାକୁ ଥିବା କେତୋଟି କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା ଏଇଠି ଶେଷ କରୁଛୁ ଆଜିର ଦ୍ୱିତୀୟ ଅଧିବେଶନକୁ ଆମର ତୃତୀୟ ଅଧିବେଶନ ଆରମ୍ଭ କରିବୁ ଅପରାହ୍ନ 5:00 ସେତେବେଳ ଯାଏଁ ବିଦାୟ ନେଉଛୁ।

0: শ্রোতা বন্ধু নমস্কার। আমি সমস্তে যেভাবে ভাবে জানু যে সেবা হি পরম ধর্ম, সেবা করিবাকু হলে শ্রম দেবাকু হুয়ে, সময় দেবাকু হুয়ে এবং সে দিগরে নিজকু নিয়োজিত করিবাকু পড়ে। হলে আমার এই সমাজের যুবগোষ্ঠী হচ্ছে গোটে এমিতি গোটে গোষ্ঠী যাহা পাখে সময় অছি, শ্রম করিবার শক্তি অছি এবং সমর্পণর ভাব রয়েছে। যদি আগ্রহ রহিলা তাহলে সেমানে সমাজের উন্নতি পাই কিছু করে পারিবে। সেমিতি জনে যুবক সম্বলপুর ঝাড়ুয়াপড়ার বিশ্বজিত বারিক, সে নিজকু সমর্পিত করে দিয়েছন্তি স্বচ্ছতা উপরে, স্বচ্ছতাকু আপনাইছন্তি সেবা ভাবরে, নিজর দৈনন্দিন কার্য সহিত স্বচ্ছতা মাধ্যমে সমাজের কিভাবে ভাবে সেবা করবে সে দিগরে আজকু প্রায় সে ছ সাত বর্ষ হব নিজকু নিয়োজিত করে রাখিছন্তি। আজি সে আম গহনরে আসন্তু তাঙ্ক সহিত কিছু কথা হবা। নমস্কার।
1: আজ্ঞা নমস্কার।
0: প্রথমে আমাকু কহিবে যে আপন এই স্বচ্ছতাকু নেই এই যে কার্যক্রম আপন হাতকু নেইছন্তি কিংবা স্বচ্ছতাকু নেইকি যে কার্য আপন করুছন্তি, কিভাবে ভাবে আপনার মনকু আসিলা যে স্বচ্ছতা মাধ্যমে মু সমাজর সেবা করিবি বলে, কিভাবে ভাবিলে আপন প্রথমে?
1: যেতলে মু ছোট ছুয়া থিলি, মোর জেজে বাবা মতে শিখাইলে কি কেমতি আমি নিজ ঘরকু প্রথমে সফা রাখিবা, তারপরে আম পরিবেশকু সফা রাখিবা। যেতলে মু ছোট ছুয়া থিলি মতে জেজে বাবা চকলেট কিনে দউতলে, ও সেই টাইমরে হি মতে জেজে বাবা শিখাইলে কি চকলেট খাইবু ঠিক জায়গায় পকাইবু। সেতলে ডাস্টবিন নথিলা আম গাঁরে রহুতলু, সেইটা বি গোটে জায়গায় পকাইবু যো জায়গাকু ইজিলি ওয়েস্ট কু নেই হব। তো সেতবেলে হি মোর রুচি থিলা এই সব জিনিসরে। আর যেতলে আম স্কুলরে পড়ুতলি গণেশ পূজা সরস্বতী পূজা হুয়ে, সেই টাইমরে গোটে দিন পূর্বরু সফা করিবা কহিকি বহুত ছুয়া আসন্তিনি সফা হব সবে কেমতি ছুটি করে দেবি মু অলগা আড়ে পলাইবি, সেইটা ভাবুতলি। সেই টাইমরে একা মোর রুচি থিলা কি না স্কুলকু যিবি স্কুলরে সফা করিবি, সেতবেলে মোর রুচি থিলা। তারপরে ধীরে ধীরে মু যেতলে মোর রুচি এতরে বড়িলা, রবিবার হউ সেকেন্ড স্যাটারডে হউ সেই টাইমরে মু ভাবে যে জায়গায় পিকনিক হউছি সেই জায়গাকু যাইকি লোক পিকনিক করন্তি মজা করন্তি কিন্তু যো কচরা পকেইকি পলন্তি কি সফা করন্তি না।
0: হ্যাঁ, সে অলিয়া আবর্জনা প্রতি কেহি ধ্যান দিয়ান দিয়ন্তি না। তো যাহা আপন কহুতিলে যে স্বচ্ছতা আরম্ভ হুয়ে পরিবাররু,
1: আজ্ঞা
0: নাই কি যাহা আপন কহিলে নিশ্চিত ভাবে এহা সত কথা। যদি পরিবাররে সে প্রকার পরিবেশ নাহি তাহলে সে প্রকার মানসিকতা হব নাহি এবং সেই দিগরে আমি অগ্রসর হয়ে পারিবা নাহি। তো এই যে স্বচ্ছতাকু আপনাইবার যে পরিবেশ আপন ঘরে পাইলে এবং বর্তমান তাকু আপনাইছন্তি এবং বিভিন্ন প্রকার যে স্বচ্ছতার কার্যক্রমরে নিজকু নিয়োজিত করুছন্তি, যেমতি আপন কহিলে যে পিকনিক স্পট হেলা কি অন্যান্য কোনসি দর্শনীয় স্থান হলে এসব জায়গাকু যাউছন্তি, তো সেমিতি ভাবরে আপন কো কো জায়গাকু যাআন্তি এবং কোন কোন সব সিটি করন্তি টিকে কহিবে?
1: যেমিতি হেলা স্যার আমার ঘণ্টেশ্বরী মন্দির, ঘণ্টেশ্বরী মন্দির পরে হুমা মন্দির, হুমা মন্দির আমার বুড়ারাজা মন্দির যে পাহাড় উপরে অছি সেই জায়গাকু স্যার বহু জন যাআন্তি বুলিবাকু, খাইবা পার্সল মধ্যে নেকি যাআন্তি আর সেটি হি পকাইকি পড়ে আসন্তি। সেটা গোটে বহুত খারাপ জিনিস যে জায়গাকু আম লোক আসুচন্তি দেখিবা পাই, আমার লোক আম এটিকি সম্বলপুরকু আসিবে দেখিবা পাই ও দেখিবে খালি সবুয়াড়ে কচড়া পড়িছি, বহুত খারাপ আমার সেটা যাউছি। সেইতিপাই আমি সেই জায়গা মানুষ ফোকস করিকি সেই জায়গা মানুষ যাইকি আমি

করোনার সহায়তায় সবকার যত্ন নেওয়ারকে প্রধানমন্ত্রী নিবেদন করেছেন। ভারতীয় নির্বাচন আয়োগঙ্কর তরফ ওড়িশান রাজ্যসভা উপনির্বাচন লাগি আজ বিজ্ঞপ্তি বাহারিছে। খালি হইতিবা গোটি আসন লাগি এবা মাসর এক তারিখ নু নামাঙ্কন প্রক্রিয়া মূল হেবা। 8 তারিখ তক প্রার্থীমানে নিজের নামাঙ্কন দাখল করে পারবে। 9 তারিখ প্রার্থীপত্র যাচ করা সহিত 11 তারিখ প্রার্থীপত্র প্রত্যাহার শেষ দিন খারিজ করা। এবার মাস 18 তারিখ সকাল 9 বজে নু উপরবেলা 4 বজে ভিতরে ভোট হবা। উপরবেলা 5 বজে ভোট গন্তি করা যাই করি ফলাফল বাহারবা বলে নির্বাচন আয়োগঙ্কর তরফ সূচনা দিয়া যাইছে। ইন জনে দিয়ে পারে যে দেবাশিষ সামন্তরায় রাজ্যসভা সদস্য পদ নু ইস্তফা দেওয়ার ঋতু বিজ্ঞপ্তি বাহারিছে। স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া আইন অনুসারে বৈধ হয় বলে সুপ্রিমকোর্ট কইছন। প্রধান বিচারপতি জষ্টিস সূর্যকান্ত ও জষ্টিস জয়মাল্য বাগচীঙ্কর খণ্ডপীঠ এ বাবদ আবেদন উপরে রায় প্রকাশ করিকি কইছন, আইন অনুসারে ভারতীয় নির্বাচন কমিশন এ পদক্ষেপ নেই পারবে। মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন বাবদ সাংবিধানিক দৃষ্টিকোণকে এন্তা পদক্ষেপ দর্শাউছে বলে খণ্ডপীঠ স্পষ্ট করিছন। জনপ্রতিনিধিত্ব আইন 1950 ধারা 324 অনুসারে নির্বাচন কমিশন স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া জারি রাখবার লাগি ক্ষমতাপ্রাপ্ত আন। গলা বছর জুন মাসে বিহার নির্বাচন কমিশনার স্বতন্ত্র ভোটর তালিকা সংশোধন প্রক্রিয়া বাবদ বিজ্ঞপ্তিকে বিরোধ করি করি সুপ্রিমকোর্ট নেই মামলা দায়ের করা যাইথিলা। যুববর্গ হোছন পরিবর্তনর মুখিয়া বাহক বলে রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্মম পাটি কইছন। আজ লোকভবন অভিষেক হলঠানে যুবসঙ্গমর 6 নম্বর খে বদিন্তি হইতিবার ভাব বিনিময় কার্যক্রমটি যোগ দেইকরি রাজ্যপাল এটা কইছন। এক ভারত শ্রেষ্ঠ ভারত অভিযান অধীনটি ওড়িশা আসিথিবার গুজরাটর ভিন ভিন মহাবিদ্যালয় আও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীমানক সঙ্গে রাজ্যপাল আলোচনা করিছন। রাষ্ট্র নির্মাণ স্থায়ী বিকাশ আও সচেতনতা সৃষ্টিতে যুববর্গঙ্কর ভূমিকা বাবদে রাজ্যপাল জোর দিয়েছেন। কার্যক্রমটি রাজ্যপাল ওড়িশার খনিজ সম্পদ আদিবাসী ঐতিহ্য রূপা তারকসী পটচিত্র সম্বলপুরী শাড়ী বাগির পারম্পরিক কলা বিষয়টি আলোকপাত করে ছাত্রছাত্রীমানে ইভি ভিত্তিভূমি ইথানল মিশ্রণ বাগির প্রসঙ্গ উপরে প্রশ্ন করে আর রাজ্যপাল সেসবুর উত্তর রকিলে। রাজ্যে বিধায়ক ভল প্রদর্শনর ফলাফল খুব জলদি বাহারবা। 10 বছর ধরিকি বন্ধ রয়েছে প্রক্রিয়াকে বিধানসভা তরফ ফের ঘায় লাগু করা যাইছে। বাচস্পতি সুরমা পাড়ীঙ্কর অধ্যক্ষতাতে এগুলি গোটে কমিটি গঠন করা যাইছে। ইথি উপবাচস্পতি ভবানী শঙ্কর ভোই, বিধায়ক জয়নারায়ণ মিশ্র, ভাস্কর মোড়েই, আঘর বিধায়ক অরবিন্দ ঢালি, অমর প্রসাদ শতপথী আও বরিষ্ঠ সাংবাদিক রাজারাম শতপথী প্রমুখ সদস্য রয়েছেন। ফি বছর গ্রহণ বিধায়ক ভল প্রদর্শন উপস্থাপন গঠনমূলক প্রস্তাব সবুকে মানদণ্ড হিসাবে বিচারকে নেই করে ফলাফল ঘোষণা করা যায়সি। 2002 চালিথিবার প্রক্রিয়া 2016 বন্ধ রইথিলা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। রাজ্যে আষ্টানু যুক্ত 3 স্নাতক পাঠ্যক্রম লাগি অনলাইন আবেদন প্রক্রিয়া মূল হইছে। ছাত্রছাত্রীমানে এবার মাসের 10 তারিখ রাতের 11:45 ভিতরে সামস পোর্টাল জরিয়ে আবেদন করে পারবে। জুন 17 তারিখ পহেলা খেপ না লেখা মেধা তালিকা বাহারবা। জুন 18-20 তারিখ ভিতরে পহেলা খেপ না লেখা হবা আও জুলাই 9 তারিখ নু পাঠপড়া মূল হবা বলে উচ্চশিক্ষা বিভাগ তরফ বিজ্ঞপ্তি বাহারিছে। 2026-27 শিক্ষা বছর লাগি স্নাতক শ্রেণীতে না লেখা প্রক্রিয়া জাতীয় শিক্ষানীতি 2020 আধারনীতি করা যিবা। পশ্চিম এশিয়া পরিস্থিতি সময়াতি পেট্রোল ও ডিজেলর দাম বড়াবারকে লাগিছে। ধারিস দরঠানু অতকা বস ভড়া আদায় কলে কার্যানুষ্ঠান নিয়া যাব বলে পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা কইছন। যাত্রীমানে অতকা ভড়া নাই দেইকরি ধারিজ হইতিবার ভড়া দেইকরি যাত্রা করবারকে মন্ত্রী শ্রী জেনা অনুরোধ করিছন। বৌদ্ধ জিলাপালকর কার্যালয়ের সদ্ভাবনা সভাগৃহ গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রীকর জিলাস্তরীয় সমীক্ষা বৈঠক আজ হয়েছে। গৃহ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র পিএবার পানির সমস্যা পরিমল ব্যবস্থা সহিত ভিন ভিন উন্নয়নমূলক কামর সমীক্ষা করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারকর সবু জনহিতকারী যোজনা মানকর সুফল তল স্তর লুকু লাগি আও তার পাখে পৌঁছাবার লাগি সরকার প্রতিশ্রুতিবদ্ধান বলে মন্ত্রী কইছন। ভারতীয় সেনাতি অগ্নিপদ ও নিয়মিত কেডল লাগি অনলাইন প্রবেশিকা পরীক্ষা এবার মাসের 1 তারিখ নু মূল হবা। জুন 12 তারিখ তক ভিন ভিন ক্ষেপে কলকাতার নিযুক্তি জোন অধীন থি ওড়িশার সিকিম আউ পশ্চিমবঙ্গ নই পরীক্ষা হবা। ইচ্ছুক প্রার্থীমানে অনলাইন জরি আবেদন করে পারবে। www.joinindianarmy.nic.in ওয়েবসাইট থি প্রবেশপত্র পাই পারবে। রাজ্যের 17টা শহরের 26 কেন্দ্র নপ

0: এ ভাই চৈতু।
1: হ্যাঁ মকার দাদা। হ্যাঁ জোয়ার জোয়ার দাদা।
0: হ্যাঁ হ্যাঁ ছেলি রে ভাই, জোয়ার জোয়ার জোয়ার জোয়ার জোয়ার। যে রে ভাই চৈতু।
1: হ্যাঁ দাদা।
0: এটা বড়া দিন গলা তুইটা মুড়ি ঢুপালুক। হ্যাঁ বলছি
1: বড়া দিন গলা নাইছি দাদা, মুই আউছে না মজি মজি নে, খালি তোর সঙ্গে ভেট নি পড়ুছি,
0: সংযোগ নে হইছে বল।
1: হই পরে দাদা, মুই আইলে তুই নাই, তুই আইলে মুই নাই, এটা হুচি আর।
0: হই হই হই হই
1: জি দাদা।
0: হ্যাঁ
1: হ্যাঁ দেখ নু কেন হিসাবে গরম হচ্ছে জি।
0: হ্যাঁ তুই নেই কনে রে ভাই, দিন গুলা রাত গুলা তার সঙ্গে যেন প্রকার জুয়েরু গালা হলে ঝাঁজ পিটুছে আর তপুছে। সকাল হি গলা বলে তার সঙ্গে আরাম হচ্ছে না বললু।
1: হয়ে পরে দাদা কে করছু কো জি দাদা, ই তো দেখ যেনতা আমার পাইন পাগর যেনতা পরিবর্তন হচ্ছে। হ্যাঁ এটার সমস্যা কেনতা কি নামে টালি পারমা জি কে জানে বুয়া।
0: ভাই রে আপনা কলা কর্ম মান বেল থাও হি সাবধান।
1: হই
0: দেখ রোডতরার গছ পতর তুই দেখুছু কারু কো
1: নেই না পরে যাই দেখো খালি রাস্তা সে পিচু রাস্তা কলে আর গছ সব সফা করি
0: দিলা ছেলা তপলা। দুই কে দেখ আগতে কেনতা সে ছাইন খবর ঘর মাট লিবা ঘর থিলা আর অছে কে
1: নাই
0: দেখ ছেড়া গলা সে সিমেন্ট ঘর ছত ছুতা হই গলা
1: হই
0: আজ বেস্ট পড়ি গলা হই সেনু জেন আর তুকে তপত আসুছি সেটা তো উপরু তপালা
1: হই
0: গছ পতর কাটি দেলু নয় দিন আল হেদে বর্ষা ধীরে ধীরে কমলা হেটা শুকবার ধরলা মাঠ খনক টাং টাঙা এটা কাটা হবা কো।
1: হয়ে পরে দাদা যেত কি গরম উচি সেটা আর কাহিনি নেই যুচি আমার ইনে ইনে গহলুচি।
0: হয়ে হয়ে
1: দাদা ই দেখ এটা তো যেনতা ই আমার গরম হুচি।
0: হ্যাঁ
1: খালি আমি মানে মানকর অসুবিধা নেই সে বললু, আমার যেতে জীব জন্তু গছ লতা সবকে এটা অসুবিধা কলা না।
0: এ ভাই তুই জীব জন্তু বলা কে হে দিনে বললু নাতি পিলা সাঙ্গে সে আম গছ তলে অছু।
1: হ্যাঁ
0: বগিচা গুটে করেছে
1: তোর বগিচা তো
0: গুটে গুটে খনে খনে পাচি আসলা যে বলুছু রে ভাই দেখলি মুই যে বনে করে অনুমান কলাকে বললু ছনে অবেলা হেলা কি সিধা বলছে পণকা পটে ফট ফট ফট করা ঢুক করে পড়লা।
1: হ্যাঁ
0: ফট ফড়াই করে বললু তার পরাণ ছাড়ি যে থিলা নে জানলু নাতি পিলাকে তুরু ডাকলি আরে নাতি আ বলু বলছু জানলু সাঙ্গে সাথে তাকে বুতলর পাইন টিকে পিয়া লাগে খনে সুসমালা
1: হই
0: জানলু কিনি
1: দাদা যেনতা প্রকার গরম হচ্ছে সেমানকে তো পাইন পুনা টিকে দরকার।
0: হ্যাঁ মুনুষ কে শোনা দেখ টয়লেট ফুটুছি।
1: হই
0: হ্যাঁ আমি সেটা কথা কই পারছো কি পানির ব্যবস্থা হচ্ছে হে বুপরে আর খরা তরাকে দেখবার নেই ইয়ার ছাড়ে বুলি বুলছন তো গায়ে দামু চেরি চিরগুলি ইমন করে কাজে গলা বললু মুই ভাবছি হো ঘর কাঁথা

0: কৌশলর কথা কইবে, পরামর্শ দেবে, সব টিকে শুনু আর জানু।
1: আমার চাষী ভাই মান তো জানিথিবে যে মাটি হচ্ছে আমার মুখ্য উপাদান, মাটির বিনা আমি চাষ নেই করি পারু। যদি ঠিক মাটি হেলা তো আমি ঠিক চাষ করি পারমু, আর মাটি যদি ঠিক নে হেলা চাষ বি আমার ঠিক নেই হুয়ে। তো সেতির লাগি আমার চাষী ভাই মানে জানবার দরকার যে কেন মাটি নে কেন প্রকার চাষ হবা। তো সেতির লাগি জরুরি মাটির নমুনা পরীক্ষা, সে বিষয়ে কবার লাগে এসছেন গোবিন্দ চন্দ্র সাহু। আজ্ঞা আজি কহবে মাটি নমুনা পরীক্ষা। সাহু আজ্ঞা জুহার।
2: জুহার আজ্ঞা।
1: আজ্ঞা আপনার তো জানিছেন চাষর লাগি মাটিটা গোটে মুখ্য উপাদান, তো মাটি পরীক্ষা আমি কাঁ করে করমা আজ্ঞা?
2: হ্যাঁ, মাটি পরীক্ষা আমি নিশ্চিত ভাবে করিবা যেকোনসি ফসল করিয়া পূর্বরু, কারণ আমি যে ভাবে খাদ্য খাউছে ভাত ডালি তরকারি ভজা আমার পুষ্টি সাধন পাই এবং আমি কেমিতি সুস্থ রহিপারিবা, ভাল কাম করিপারিবা আও সন্তান প্রজনন করিপারিবা, সেই ভাবে ফসল বৃক্ষ বা যেকোনসি ফসল কুহন্তু সে ১৮ প্রকার খাদ্য সার তা পাই দরকার। সে ১৮ প্রকার খাদ্য ভিতরু বায়ুমণ্ডলরু অঙ্গার কামল এবং জলরু উজ্জান বায়ুমণ্ডল।

0: জলীয় জল অংশ কু আনি অর্থাৎ দ্রবীভূত করে যেমন চের মাধ্যমে গছ নেইপার তেমন জীবাণু সার নিশ্চিত খত জীবাণু সার সহ জিয়া খত দেলে জমির জল ধারণ শক্তি বড়ব এবং জিয়া খতরে বিভিন্ন প্রকার ভিটামিন হরমোন এগুলা রয়েছে যেটা কি মাটির যেতক উপকারী জীবাণু সে বংশ বৃদ্ধি করুব গছর চের ভালভাবে বড়িপার এবং এসব যদি ক্রপ রোটেসন যেটা গোটে জমিরে গোটে ফসল কু বারম্বার করবে প্রতি তিন বর্ষে তাকে চেঞ্জ করবে মানে যে জমিরে সূর্যমুখী করছেন তাকে তিন বর্ষ লগাতার কলে তাপর বর্ষ ঠু চিনাবাদাম কলে কি বন্ধাকোবি করছেন তাকে টমাটো কলে এইভাবে ক্রপ রোটেসন কলে মৃত্তিকার স্বাস্থ্য রহব এবং যেকোন ফসল পর্যায়ে করতু ফসল পর্যায় মানে আপনার বর্ষা দিনে গোটে ফসল খরিফে রবি গোটে ফসল এবং গ্রীষ্ম ঋতুরে পনিপরিবা কি যা গোটে ফসল করবে এই যে ফসল পর্যায়ে যেকোন ডালি জাতীয় ফসল কু নিশ্চিত ভাবে রক্ষবে ডালি জাতীয় ফসল রক্ষলে লাভ কোণ বায়ুমণ্ডল জবখারজানটা মাটিরে রহব এবং ডালি জাতীয় ফসলর চেরটা বহুত গভীরকু যাইপারে তেমন মাটিটা বহুত গভীর পর্যন্ত হালকা হয়ে রহব মাটির তল স্তরু পানি মধ্য সংগ্রহ করে পারিব তেমন যে জায়গায় ধান ঢিপ জমিরে করছেন সেই জায়গায় যদি আপনার ধান করছেন স্ট্রিপ বাই স্ট্রিপ গোটে স্ট্রিপ ধান কলে পুনে গোটে স্ট্রিপ বিরি করেদেলে ফের ধান করেদেলে পুনে বিরি করেদেলে তেমন যেত বর্ষা ছাড়ি যাচ্ছে তল স্তরের পানিটা বিরি টাণব ধান মধ্যে সেটা তা সাইডে যেত সেটা পাইব তেমন এই প্রকার রোটেসন ক্রপ রোটেসন বিভিন্ন প্রকার ফসল কু মিশাইকি করা বা যেটা ইন্টরক্রপিং করছেন এই প্রকার কলে মৃত্তিকার স্বাস্থ্য রক্ষা হয়ে পার তেমন মাটি পরীক্ষা করতু অধিক অমল পাই লাভবান হয়ে খুশি
1: যা হো সাহু আজ্ঞা আপনার আমার বৈঠককে আসিকি আমার চাষী ভাই মানকে মাটির নমুনা পরীক্ষা বিষয়ে কহিলে আমার চাষী ভাই মানে জাঁপারে সেগি আমার আকাশবাণী তরফর আমার চাষী ভাই মান তরফ অনেক অনেক ধন্যবাদ আর জুহার আজ্ঞা
0: জুহার আজ্ঞা
2: ভাইরে হ্যাঁ এটা শুনলি বলু
3: শুনলু
2: হ্যাঁ আজ্ঞা নিদান কথা কইছন এটা হল চাষে বাসে লগাবাকে পড়বা
3: পড়বা জি দাদা এ দে আমার আজ্ঞার সঙ্গে যে দাদা কথা হেলে দাদা তো আজ্ঞাকে ধন্যবাদ দিচ্ছন আমি ফুনি আমার বৈঠক তরফ ধন্যবাদ দি দু যে জিমা নাকি কেনতা
2: আর পদে ছাড়লু যে রে ভাই
3: হেটা তু হেতি লাগি তোকে পচরাউথিলি তোর মনে আছে কি নেই বলি
2: জৌরুছু বলুছু ভাইরে লিমুর লিমুর কলে গলা হে আড়ে মন থিছে না বলনু
3: হই
2: যে চাচিদার কথা কি বার্তা খুন শুনা
3: হই হই শুনুছে শুন
2: হ্যাঁ
4: হেনতা তো ভিন ভিন সময়ানে আমি ভিন ভিন চাষী দোদার সঙ্গে ভেটুথিসু আর তাঙ্কর নু চাষর হালচাল বিষয়ে জানুথিসু তাঙ্কর বিষয়ে জানসু দুঃখ সুখ হেসু তো আইজ ফুনি হেনতা আমার সঙ্গে গোটে চাষী দোদা অছন তাঙ্কর নু জানমা তাঙ্কর হালচাল তো পহলা দোদা জুহার
5: জুহার
4: তো দোদা পহলা আমকে আপনকর পরিচয় টিকে দিদেবে
5: মন না মহাদেব ভড়াই পেংসুর
4: দোদা আপন ইথানে কেতে বড় সালানা চাষ কাম করুছন
5: মই তো কিছু নেলে বি মোর বুয়া আমার তার মানে চাষ ছোট থানু আকা মই চাষী পিলা আকা চাষ সব প্রকার টিকে টিকে চাষ করুছে ধান বি করুছে পনিপরিবা বি করুছে কাঁদুল বি করুছে কপা বি করুছে সব প্রকার টিকে টিকে করি করে নেই মোর তার মানে মোর কুটুম্বাটক প্রতিপোষণ করতে যাচ্ছে আর
4: বহুত বঢ়িয়া কথা দাদা আপন যেনতা কইলে আপন তো সান বেলু করুছন তো বহুত বড় সালানা আপন চাষ কাম করুছন আর আপন সেনে ফের ভিনে ভিনে প্রকার চাষ কাম করুছন যেনতা কি আপন পনিপরিবা করুছন ধান করুছন আর বি ভিনে ভিনে প্রকার কপা ফপা সবু জিনিস আপন করুছন তো দাদা আপন এতে সবু জিনিস করুছন তো ইতার লাগি আপনকর মাটি ইনে কেনতা প্রকার মাইট আছে তো হে মাইট আপনকর ই চাষ লাগি সুবিধা হচ্ছে কি নাই
5: আমার মাইট বলি কলে আজ্ঞা টিকে লালুয়া মাইট রয়ে যাচ্ছে বালি বালচরিয়াটা ললিয়া মাইট রয়েছে তলে না রয়েছে রুগড়িয়া মাইট তো হচ্ছে হেবারটা ধান চাষ টিকে হচ্ছে আর পনিপরিবা বি সব প্রকার টিকে টিকে বি সেটা প্রকার বেশি পরিমাণ তো নেই করবার কম পরিমাণে একা করতে যাচ্ছু আমি
4: নিহতি ভাবে আর এবে আপন কাণ এবে আপনার চাষর স্থিতি কাণ আছে এবে আপন কাণ পদক্ষেপ নিছন
5: পদক্ষেপ বলি কলে মুই এবে নে কোন এটা লক্ষ্মী গোল্ড ধান করেছিলি এটা আমার শুক্লা বাবু ঘটান আইন করি আর সেনুয়াকে বিহন বিহন বি আনলি সার বি টিকে আনলি তারপরে পনিপরিবা বি আনিলি বেগন আনিলি বেজরা আনিলি তারপরে বুরবুটি আনিলি কুমড়া বি আনিলি ভেন্ডি আনিলি এটা আমার সব প্রকার আইটম যাক সব লগাইছে বর্তমান লাগি আর ধান এবে অমল কলি আজ্ঞা বুঝলে কি
4: বহুত বঢ়িয়া কথা দাদা আপনার তো বহুত বঢ়িয়া চাষ কাম করুছন তো দাদা এবে আপনার ইঠানে আমি দেখছু খরা দিনে সবু জায়গায় পানির অভাব হেসি আর আজকাল তো যে প্রকার খরা হচ্ছে সমস্ত অসুবিধা হচ্ছে তো আপনার ইঠানে কেনতা প্রকার আপনার পানির সুবিধা করুছন চাষে পানির ব্যবস্থা কেনতা কিনা করুছন
5: ପାଣିର ବ୍ୟବସ୍ଥା ବୋଲି କହିଲେ ଆଜ୍ଞା ଆମର ଜଳସେଚନ ଗୋଟେ ଅଛି ରାମଚନ୍ଦ୍ର।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পেড়ি পাই রহি থাকে।

আকাশবাণী ভবানী পাটনা প্রচার করছো কতটি হিন্দি কথাচিত্র গীত জিস দেশ মে গঙ্গা বেহতি এ কথাচিত্র প্রথম গীতটি কণ্ঠদান করেছেন লতা মঙ্গেশকর ও সাথে গীত রচনা হসরত জয়পুরী সঙ্গীত নির্দেশনা শঙ্কর জয়কিষণ।